0: নাম লাগা খবর পড়ি আছে ভাবিনি কি খন পয়লা হেডলাইন্স লোকসভা এমপি এস সেবং মেরেন জামির বরা এন এইচ আই ডি সি এল রোড প্রজেক্টস লাগা আস্তে বিকাশতে কথা কইছে মিনিষ্টার তেমজন ইমনা আলং বরা ডিমাপুর কলেজতে পিএম উষা প্রজেক্টস উদ্ঘাটন করে দিছে স্কিল বেসড এডুকেশন আর মিলিগিনা বিকাশ জিম্মেদারিতে জোর করেছে ডেপুটি কমিশনার ওখা মাতং চাংলাও কইছে হাতিকে লইগিনা কনফ্লিক্ট পরা ওখাদে একশো বস্তি নিচিনাকে আসার করেছে আর ই এন পি ও পরা এফ এন টি এ এম ওইউ লাগা ডাইলিউশন খিলাফ করেছে নাগাল্যান্ড সরকারকে বিল দু বদলাভ নকরি কিনা কথা করবলে জোর করেছে। ইতিয়া পুরা খবর লোকসভা এমপি এস সেবং মেরেন জামিয়ার আজি কংগ্রেস ভবন কহিমাদে প্রেস কনফারেন্সকে এড্রেস করিয়াতে 28 আর 29 মে ইন্সপেকশন করিয়া পিছতে এন এইচ আই ডি সি এল রোড প্রজেক্টস লাগা আস্তে বিকাশ ওপরে চিন্তা জানাইছে রিভিউ দু ডিমাপুর কহিমা আর কহিমা জেসামি রাস্তা প্রজেক্টসকে কভার করেছে মিস্টার জামিয়ার কইছে ইন্সপেকশন দে রোড সেফটি মেজার্স খান পাইছে তাদে সাইনেজ সেফটি ইনস্টলেশনস বেশি জায়গা খান দে নালা মেনটেন করিয়া খান মিলাই গিয়া থাকছে
1: contractors are not coming up to that standard so we have cautioned the NHIDCLC to strictly enforce as per the guidelines and to bring up the standard of the NHIDCL which in the other states they are also doing it the contractors used to neglect the maintenance of the drainage and because of that drainage damage of roads into sokto hoi dage
0: এমপি কইছে বেশি ওলা চলি থাকে প্রজেক্টস খান তো ইটু সাল শেষ হওয়ার লগতে পুরা হয়ে যাব কিন্তু কহিমা বাইপাস তো ব্রিজ কাম খান রুখি কিনা থাকে আর মাটি লাগা মামলা খান নিমতে লম্বা সময় বি লো পারে তাই কইছে একটা কন্ট্রাক্টর যুন পাটকাই ব্রিজ আর মেজি ভীমা মাজদে রাস্তা চাই থাকছে ইটুকে কাম ভাল না থাকে নিমতে ওলাই দিছে আর একটা লোকাল কন্ট্রাক্টরকে কাম সাব নিমতে লাগাই দিছে মিস্টার জামির বরা রোড সেফটি সামান খান চোর হওয়া ওপরে চিন্তা থাকিয়া জানাইছে আসল তো ডিমাপুর সাইডে আর অথরিটিস আর বস্তি লিডার্স খানকে একশন লবলে জোর করেছে কহিমা জেসামি রাস্তা ওপরে তাই কইছে কন্ট্রাক্টরস খান বরা ভরসা দিলাইছে কি বিএসএফ ক্যাম্প জাংশন আর ছাকাবামা মাজদে পটহোলস আর নালা বন হয়ে গিনা থাকিয়া খান তো বিশ দিন ভিতরে চাই দিব ছাকাবামা পরা আর ডি ব্লক কিক্রুমা লাগা ক্রিটিক্যাল প্যাকেজ টু স্ট্রেচকে কই কিনা জামের কইছে জানুয়ারি 2026 খতম করবলে টার্গেট থাকছে কিন্তু মথন 42% কাম হে ইতিয়াতক খতম করে কিনা আছে সিভিল সোসাইটি অর্গেনাইজেশনস আর সরকারি অথরিটিস খানকে মিলাই কিনে একটা জয়েন্ট ইন্সপেকশন করিয়া পিছিয়ে কন্ট্রাক্টর খানকে সেপ্টেম্বর 2026 80% কাম খতম করিয়া হাসিল করবলে কই দিছে জামের আর কইছে আর ডি ব্লক কিক্রুমা নিচেতে ব্রিজ তো গাড়ি আহা যাওয়া নিমতে জুন 20 পরা আরো খুলি যাবলে আশা আছে হায়ার এডুকেশন এন্ড ট্যুরিজম মিনিষ্টার তেমজন ইমনা আলং আজি কইছে ভবিষ্যৎ লাগা নাগাল্যান্ডু স্কিল বানা আর কাম দে লাগাব পারিয়া হিউম্যান রিসোর্সেস পরা এডুকেশন দে বদলাভ আনিয়াতে নির্ভর হব তাই ইটু কথা ডিমাপুর গভর্নমেন্ট কলেজতে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান পি এম উষা স্কিম নিচেতে তিনটা ডর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস উদ্ঘাটন করিয়া পিছতে কইছে তাই এডুকেশনাল ইনস্টিটিউশনস খানকে জলদি বদলি হয়ে থাকি টেকনোলজি বা চলা দুনিয়াতে এডাপ্ট করবলে দরকার আর স্কিলস খান লগতে স্টুডেন্টস খানকে ইকুইপ করবলে জোর করেছে মিস্টার আলং বরা সাফ সাফাই যতন করে কিনা রাখিয়া আর বিকাশ তো সরকার আর নাগরিক দুইজন লাগাবি জিম্মেদারি আছে কইছে মিনিষ্টার বরা 5 to 10 crore টাকা নিচনা লাগা ট্যুরিজমকে লই কিনা প্রজেক্ট বি প্ল্যান করে থাকিয়া জানাইছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি সরিতা যাদব কইছে নতুন ফেসিলিটিস পরা কলেজ লাগা একাডেমিক এনভায়রনমেন্ট ভাল করাবো আর ইনোভেশন স্কিল ডেভেলপমেন্ট আর স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রমোট করব ডেপুটি কমিশনার ওখা মাতং চাংলাও আজি কইছে ওখাদু 100 বস্তি ওপরে হাতি থাকিয়া রিপোর্টস নিমদে আর 60 বস্তি নিচনা দেয় একটিভ কনফ্লিক্ট জোনস হওয়া নিমদে নাগাল্যান্ডে সবসে বিয়া বরা আশার করিয়া ডিস্ট্রিক্ট একটা হয়ে কিনা আছে তাই আজি ওখাদে অ্যাক্সেস টু জাস্টিস ফর ভিকটিমস অফ হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ওপরে সেমিনার একটাতে নাগাল্যান্ড স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি বরা ওখা DLSA আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগতে মিলি কিনা অর্গেনাইজ করিয়াতে কথা কই থাকছে তাই কইছে হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট পরা ধান খেতি প্লান্টেশনস ফার্ম হাউসেস আর দুসরা খেতি বাড়ির সামান খান বেশি বিয়া করে দিছে ইটু পরা রোজি রতিতে বেশি বিয়া আসার করেছে
1: A proper survey has to be done on the actual number of elephants and their habitations and the migratory corridors to understand the elephants. Because if we go by the projected statistics that we have, with the highest concentration of

0: elephants in the district and the space that they would result in more conflicts in the years to come. So can it be done by confining it to habitats where foraging resources, or can it be achieved by relocation of some of the herds?
1: Member Secretary NSLSA Nico Akami Kushe's Access to Justice for Victims of Human-Wildlife Conflict 2025 Scheme Do Victims Khan Ke Muhafza Aro Relief Kodom Khan Lobole Pariwole Legal Modot Diwonim De Shuru Kurise Tai Kushe Victims Khan Do Documentation Claims File Kuria Aro Grievance Redressal Nimde Legal Services Authority Logode Modot Bisariwo Pariwo Wildlife Warden Dimapur Dr. C. Zbini Changlao para iki logote thakya aro joton kurigena rakhya laga dorkar opore jor kurise aro kuise manu buhia bishi hoija aro wildlife thakya jaga khan karya para itu conflicts khan bariade yogdan di ase State Disaster Response Fund nichede relief measures khan pesh kurigena Assistant Manager Relief Recovery and Mitigation NSDMA L Chonjibemo Otu janaise ki 13 districts te 483 beneficiaries to 2018 aro 2026 majode jangli janwar ge loigina durghatna nichere 70.88 lakh taka laga relief paise karyakram de human wildlife conflict para asar kuria victims khan ge relief assistance bhag kuri dise Eastern Nagaland People's Organization NPOBRA, Frontier Nagaland Territorial Authority FNTA Memorandum of Agreement MOA, June to 5th February 2026, signed Kurise itu Nagaland Sarkar laga report Kuria objections opode chinta janaise. Ekta statement de NPOBRA, MOA laga core provisions ke alter nohilebi dilute kuruule Pradesh laga koshish ke kuise, June to bra legislative, executive aro financial autonomy grant kurigine. Eastern Nagaland laga agreement komjor kuri dise organization para sarkar ge tai laga commitment ke man rakhibule aro Nagaland legislative assembly de FNTA bill du sign kuria MOA ke modify nokuri gina kotha kuribule jor kurise Akashwani Kohima bara apni halode khobor ani di ase taza khobor hunibo karone ami khala X handles AIR news alerts aro AIR Kohima de follow kuribe apni khan bara itu khobor do news on air app aro YouTube channel AIR news Kohima bara bi hunibole paribo welcome back apni khan samlaga khobor huni ase Pradhan Mantri Narendra Modi do ahakali pujor 11 bajide Akashwani te man ki baat karyakram te desh laga nagrik aro videsh te thakya khan logode tai laga bhavana khan kobole ase itu do hoile monthly radio karyakram laga 134th episode hobo
2: karyakram tu pura Akashwani aro Doordarshan network AIR news website aro news on air mobile app te prasaran kribole ase itu to AIR news DD news PMO aro ministry of information and broadcasting laga youtube channels te live stream kribole ase Akashwani para karyakram tu hindi te prasaran kuria pasote regional bhasha khante prasar kribole ase
1: ekta december 2022 laga case te jote ekta manubara tai laga stepfather ge morai dise aro tai ge janam dia amage bishi biya bara hamla korise itu garne tai ge Kohima de court para life imprisonment saza dise principal district aro sessions judge mezivul t therebra rukhetole chopo ge indian penal code laga sections 302 aro 325 niche de apradhi theraise ghatnadu model village vipomade hoise jode aropi bara tai khan laga ghor bitor de tai laga baba amage hamla korise prosecution laga hisab te aropi bara tai laga baba amage poisa mangya pichite jhagra korigina hamla korise tai pichite ghatna jaga bara polai jaise trial homoide 11 witnesses ke examine korise court para aro 5000 taka aro 2000 taka bi jurmana loise তাই লাগা ফেসলা দে কোর্ট পড়া জানাইছে কি যদি ডিফেন্স পড়া সাজা কম করুলে কারণ খান কইছে তাদেরকে জিনাগা আরোপি লাগা হেলথ কন্ডিশন খান মিলাই গিনা আছে ইতু জুরম তো বেশি ভারী আরো বিয়া হওয়া নিমতে কনসিডারেশন না থাকিব আরো দিয়া সাজা তো ঠিক থাকিয়া কইছে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ডিমাপুর জন তো স্পেশাল জাজ খেশলি চিশিবরা চলাই থাকিছে তাদে অপরাধী পিপেন থংলোথা এলিয়াস ডিপেন ম্যাচ পড়া একটা মাইনার চুকরিগে বার বার সেক্সুয়াল অ্যাসল্ট আর আপরাধিক ধমকি দিয়া নিমতে ইন্ডিয়ান পিনাল কোড লাগা সেকশনস 376 আর 506 নিচেতে 2 সাল লাগা তান সাজা দিছে চানবিন কুরিয়া সময়তে দরকার মেডিকেল আর ফরেন্সিক সাবুত খান জমা করিছে যেতিয়া সার্ভাইভার দু বাচা বুকি গিনা দেরি হওয়া জানিছে চানবিন দু উইটনেস খান লাগা গাভা মেডিকেল সাবুত আর সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি লাগা রিপোর্ট খান বড় মদত দিয়া লাগাছে DNA analysis para confirm kurise ki apradi laga genetic profile du nutun janam hoa bacha logode milise